0: তোর দুঃখে কাইলে টাউকে দুখনি, কাইলে পেট দুখনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান হইনে, কাজ জানি হলা কে করি কে নগর্নি, কইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে ফেলি।
1: বুয়া চিন নগলোস ঘটতেই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বেশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদ ছানি তেই জাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশিসহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ, সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ, এদি হুনুহুন্ছ ভনে চিতবনকো নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে তপাইহরুকেই সেবামা সমর্পিত ছ। ইহাঁ উচ্চ স্তরীয় আয়ুর্বেদিক ঔষধিহরু উপলব্ধ হুনুকা সাথে অন্য প্রবিধিবাট ঠিক নভয়েকা নয়া তথা পুরানা রোগহরু বাত, দম, গ্যাস্ট্রিক, অলসর, ক্যান্সার, ধাতু, পিনাস, জন্ডিস, পাল্স, পথরি, ফিস্টুলা, প্যারালাইসিস, মধুমেহ, জাগরক্সি ছুটাউনে ঔষধি, মোটোপন ঘটাউনে বড়াউনে, ব্লড প্রেসার, যৌন রোগ, ছাতিকো দাগ আদিকো সফল উপচার গরিন্ছ। দৈনিক দক্ষ তথা অনুভবী বিশেষ বিশেষজ্ঞহরুবাট স্বাস্থ্য পরীক্ষণ গরিন্ছ। থপ জানাকারীকা লাগি সম্পর্ক মোবাইল নম্বর 9841 39 647 র 9811 90 610। নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে রাপ্তি নগরপালিকা 5 ভণ্ডারা স্কুল রোড চিতবন র ভরতপুর মহানগরপালিকা 12 মালপুত কস্তুরী টোল চিতবন।
4: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।